শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

রাষ্ট্র কমান্ড মঙ্গলবার জানিয়েছে যে তারা ইরানের বিরুদ্ধে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে। কমান্ড বলছে এই পদক্ষেপ হচ্ছে হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে চালানোর হামলার জবাব। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী সিরিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। কেশম দ্বীপে আরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে তারা জানায়। একই সাথে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে যে ইরানি তেল বিক্রির অনুমোদন দেওয়া একটি লাইসেন্স তারা বাতিল করেছে। এটা কার্যত হচ্ছে গত মাসে দুই পক্ষের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিপরীত। এনএইচকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দেশটি কিভাবে আচরণ করবে সমঝোতাটি তার উপর পুরোপুরি নির্ভর করছে বলে পুনরায় নিশ্চিত করেছেন। প্রণালীতে ইরানের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি আরও বলেন যে দেশটিকে এর পরিণতি ভোগ করতে হবে। তবে ইরান বলছে যে যুক্তরাষ্ট্রই সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন এই হামলা ও সমঝোতা স্মারকের লঙ্ঘন চুক্তির পরিপন্থী। নিজের ভাষ্য অনুযায়ী গুরুতর আখ্যায়িত করা একটি সতর্কতা তিনি জারি করেছেন। ইরান তার জাতীয় স্বার্থ নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন। ন্যাটোর নেতারা দুই দিনে এক শীর্ষ সম্মেলনের জন্য তুরস্কে সমবেত হয়েছেন। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটটি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতাদের স্বাগত জানান এবং সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার রাজধানী আঙ্কারায় একটি ভোজসভার আয়োজন করেন। শীর্ষ সম্মেলন শুরুর আগে তিনি ট্রাম্পের সঙ্গে এক বৈঠকেও মিলিত হন। ট্রাম্প বলেন, আমি ন্যাটো নিয়ে খুব হতাশ হয়েছি এবং সত্যি বলতে যদি এটি তুরস্কে অনুষ্ঠিত না হতো, যেখানে আমার বন্ধু একজন অত্যন্ত শক্তিশালী নেতা, এক শক্তিশালী ব্যক্তিত্ব, তাহলে সম্ভবত আমি এতে যোগ দিতাম না। তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে ন্যাটো জোটভুক্ত দেশগুলো সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কিভ ও মস্কো উভয় দেশের নেতারাই একটি চুক্তিতে পৌঁছে বিষয়টি নিষ্পত্তি করতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বৈঠকের বাইরে একটি প্রতিরক্ষা ফোরামে বক্তব্য রাখেন। জেলেন্সকি বলেন, এই যুদ্ধ চলতে থাকা অবস্থায় অনুগ্রহ করে আমাদের আরও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে সাহায্য করুন। এই মুহূর্তে এটাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাকি সব কিছু আমরা নিজেরাই করতে সক্ষম। তিনি আরও বলেন যে ইউরোপে নিজেরই কার্যকর অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ব্যবস্থার প্রয়োজন। মঙ্গলবার তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের বাইরে আয়োজিত এক বৈঠকে জাপান সরকার ন্যাটো এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোটে চার অংশীদারের মধ্যে গভীরতর সহযোগিতার আহ্বান জানিয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ই জে মিয়ং, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মন্ত্রীরা এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু ও প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো। আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবেলা করার লক্ষ্যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তোলার আশা প্রকাশ করেছেন রুটে। মোতেগি বলেন, ইউরো আটলান্টিক এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা অবিচ্ছেদ্য, যার প্রমাণ পাওয়া যায় ইউক্রেনে রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সহযোগিতা থেকে। কোইজুমিও বলেছেন যে এখন আর কোনো দেশই একা পুরোপুরি নিজেদের রক্ষা করতে সক্ষম নয় এবং জোটের সঙ্গে সহযোগিতার প্রয়োজন আগের তুলনায় অনেক বেশি। অংশগ্রহণকারীরা প্রতিরক্ষা শিল্প এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে ন্যাটো ও চার অংশীদারের মধ্যে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিকরা তুরস্কে আলোচনায় মিলিত হয়েছিলেন। চীনের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে অভিন্ন উদ্বেগ তারা প্রকাশ করেন এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য

0: ঐক্য আরো গভীর করে নিতে সম্মত হয়েছেন। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা। বেইজিং সোমবার ঘোষণা করেছে যে তাদের নৌবাহিনী একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ থেকে নকল ওয়ারহেড বহনকারী একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিন মন্ত্রী একমত হয়েছেন যে নিরাপত্তা পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠায় তাদের দেশগুলোর উচিত হবে ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের কৌশলগত সহযোগিতা প্রদর্শন অব্যাহত রাখা। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বও তারা পুনর্নিশ্চিত করেছেন এবং উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যে একসঙ্গে কাজ করা নিশ্চিত করে নিয়ে দেশটি নিয়ে মতামত বিনিময় করেছেন। তিনটি জাপানি কোম্পানি বায়োডিজেল বা জৈব ডিজেল চালিত ট্রাকের দূরপাল্লার পরীক্ষামূলক যাত্রা পরিকল্পনার ঘোষণা দিয়েছে। পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে সরবরাহ ব্যবস্থাপনা সংস্থাগুলো যখন ক্রমবর্ধমানভাবে এই জ্বালানির দিকে ঝুঁকছে, এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হয়। ট্রাক নির্মাতা ইসুজু মোটরস, স্বচালিত ড্রাইভিং ব্যবস্থা উন্নয়নকারী কোম্পানি টি টু এবং জ্বালানি কোম্পানি ইদেমিৎসু কোসান এই প্রকল্পে জড়িত রয়েছে। এই গ্রীষ্মে কানাগাওয়া ও হিয়োগো জেলার মধ্যে 500 কিলোমিটার দীর্ঘ একটি রুটে পরীক্ষামূলক যাত্রা শুরু হবে। হালকা তেলের তুলনায় বায়োডিজেল ট্রাকের জ্বালানি দক্ষতা এবং স্থায়িত্বকে কিভাবে প্রভাবিত করে কোম্পানিগুলো তা নির্ধারণ করে নিতে চাইছে। কোম্পানিগুলো জানায় যে ব্যবহৃত উদ্ভিজ রান্নার তেল এবং অন্যান্য উপকরণ থেকে তাদের বায়োডিজেল তৈরি করা হয়। তারা আরও উল্লেখ করে যে এই জ্বালানি কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে সাহায্য করতে পারে। টি2-র কর্মকর্তা কামিতানি নাওকি বলেন, আমরা দেখাতে চাই যে বায়োডিজেল উপকারী এবং সরবরাহ ব্যবস্থাপনা শিল্পে আমাদের অংশীদারদের নেটওয়ার্ক প্রসারিত করতে চাই। জাপানে ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানি পণ্য পরিবহনের উদ্দেশ্যে বায়োডিজেলের ব্যবহার শুরু করেছে। কনভেনিয়েন্স স্টোর পরিচালনাকারী প্রতিষ্ঠান 7-ইলেভেন জাপান ইবারাকি জেলায় তাদের ডেলিভারি ট্রাকে এটি ব্যবহার করে আসছে। কোম্পানিগুলো এখন এই জ্বালানির তুলনামূলক উচ্চ মূল্য কমানোর লক্ষ্যে এর ব্যবহার সম্প্রসারণের উপায় খুঁজছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।